0: ওস্তাদ মিঠু কচ্ছিজো আওয়াজ আমার বুদ্ধ পে জি এফ এম 88 রেডিও নেটওয়ার্ক কতা সিন্ধড়িয়ে জি শাম ডিসনাসি তে আসা গাড়ি কল তে কে রাহে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আওয়াজ আছে পিও দোয়া লগি পই ঠিক আয়ো খুশ আয়ো গানে সেগমেন্ট ইনশাল্লাহ জলদি রখন্দাসি আজ রখু হা পর বরি চয়োসি তো কুঝ ওয়ক্ত রখি পই ইনশাল্লাহ ইয়ো সেগমেন্ট বরি শুরু কন্দাসি
1: ইনশাল্লাহ
0: তোমাকে শো কি তো লাগে তমাম ঘণি মেহরবানি মা থোরাই তো তো আল্লাহ সাই করে শাদ আবাদ হচ্ছে
1: নজর কন্দাসি
0: ভলে ভলে
1: বেঠে দিনি ورت দূর কিনাই দুখড়া তো তিনি সাকত ওদা দে পখড়া
0: সুবহান আল্লাহ জবরদস্ত থ্যাংক ইউ ভেরি মাচ লক্ষ থোড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবনাস জহে জবরদস্ত গাল কই হুন সা গরে গদ ইয়াদ ডিয়ারিও ত গীত পিরোলী জো কো সিলসিলো কদে তা শুরু কয়ো আই একড়ো জবরদস্ত শেয়ার পড় বদায়ো দসনাসি হানে সা গরে কে রুন্দো জো কো আসা সা শামিল থিন্দো হ্যালো আসসালামু আলাইকুম
2: আসসালামু আলাইকুম
0: ওয়া আলাইকুম আসসালাম কের সাহেব কি থাকা
2: মামাদা সিমন্ডারো গানা হ্যাঁ পয়ো
0: जी छाल एंडर साहब खुश आयो
2: कै लगो पयो अमन लगा पया त खुश हो कै रमन
0: अल्हम्दुलिल्लाह अल्लाह पाक जे किरोड़े करम है
2: ता जे किरो ग्राम बीवी ए पेले तो पयो बोली रहा हूं
0: मां थोराय तो अवा जो सोना साई अवा सा कद बे केर पे बुधे
2: जो पुत्रा नंदो खान कानो
0: जी जी
2: अदनी रेंडाड़ो सरफराद रेंडाड़ो अब्दुल वाहिद रेंडाड़ो
0: जी जी वालेकुम अस्सलाम मोहब्बत हुई किरोड़े कुर्ब मिठो मानो खुश
3: गुलाबी गुल असी बई पान में जान सजन ते में गुलाबी गुल असी बई पान में
0: दिसंदासी त कॉल ते अस अगर के रहे हेलो अस्सलाम वालेकुम
2: वालेकुम अस्सलाम
0: जी केर साहब है किथा का গুলাব গুল দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বি কেয়ার পে বুধে
2: চবন কুমার কোলি বুঝে সমজি পাড়ো কাকমা সতরাম সবনি কে সালাম
0: জি জি মেহরবানি লখ তোরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ जी जनाब यार के परचाइणो आहे।